শ্রোতাও, আকাশবাণীকে গুয়াহাটি কেন্দ্র সে আপ সুন রেহে থে পুয়ার আঞ্চলিক বাতরি FM 100.2 MHz পরি আকাশবাণী কা হাফলং কেন্দ্র হে। ফিলহাল আভি আপ সুন পাঙ্গে ডিমাসা কার্যক্রম মে ডিমাসা লোকগীত ওর ইসকে প্রস্তুত করতে রহেঙ্গে নির্মলা বঠারি ওর উনকে সাথী।